0: বাবু এ বাবু ঝটে উঠ তো ছিটো উঠ না আপনি বিহি বিষে জস্তো ছ বুহারী কো লাগি গহনা কিনে জানু পরি না উঠ তো ছিটো
1: হো তো এ আমা বরু কা জানি ভন্নু তো
0: পহিলা মুখ ধুনে অনি এই আমরাই বেশি শহর কো ভীমসেন স্থান চোক মা ছ নি জয়লক্ষ্মী সুনচাঁদী পসল জানে সুনচাঁদী র হীরাকা ভনে জস্তে গহনা পাইনে ঠাউ ভনেকই জয়লক্ষ্মী সুনচাঁদী পসল হো তো
2: 2045 সাল দেখি নিরন্তর তপাইকৈ সেবামা সমর্পিত জয়লক্ষ্মী সুনচাঁদী পসলমা তৈয়ারিকা সবই খালে গরগহনা অর্ডার অনুসার আধুনিক ডিজাইনমা সুনচাঁদী র হীরাকা গরগহনা বনাউনুকা সাথেই কম্পিউটার তৌল দ্বারা নাপ যাচ গরি গ্যারেন্টিকা সাথ খরিদ বিক্রি গরিন্ছ।
3: জয়লক্ষ্মী সুনচাঁদী পসল বেচি শহর নগরপালিকা 8 ভীমসেন স্থান লমজুং প্রোপাইটার বম বাহাদুর বিশ্বকর্মা র সুরজ বিশ্বকর্মা সম্পর্ক ফোন নম্বর 066-520-209 র মোবাইল নম্বর 98-460-58-565 রাশি অনুসার পত্থর কা লাগি জয়লক্ষ্মী সুনচাঁদী পসল নাই সমজন হোস। ওহো হে স্যার টাড়াই কো সাইজ হো কি কসো দেখি শহর জানি ভয়ে সঙ্গেই যাও ভাই
4: কষ্ট ঠ্যাক্কই পার্নু ভো হেরনুস না স্যার বিদ্যালয় কো বার্ষিক উৎসব পনি আউনেই লাগ্যো এসপটক ক্যালেন্ডার পনি ছাপ্নে কুরা ভয়েকো ছ বেশি শহর কো নিউ জনপ্রেমী ছাপাখানা মা যাউ কি ভনের নিস্কেকো ম ত
3: কাইদা কো কুরা গর্নু ভো স্যার ম পনি কা জানি হোলা ভনের সোচি রহেকো থি হাম্রো পনি আইডি কার্ড নিমন্ত্রণা কার্ড প্রমাণপত্র ছাপ্নু পর্নি গাউকাই পসলকো বিল পনি বানাউনু ছ।
5: নিউ জনপ্রেমী ছাপাখানামা ছপাই সম্বন্ধে সম্পূর্ণ কাম গরিন্ছ। লমসুংমা নাই পহিলো পটক স্থাপিত বিগত 35 বর্ষদেখি সেবা দিদেই আইরহেকো নিউ জনপ্রেমী ছাপাখানামা বিবাহ কার্ড নিমন্ত্রণা কার্ড প্রমাণপত্র মেডাল প্রিন্ট কিতাব পত্র পত্রিকা ক্যালেন্ডার আইডি কার্ড ভিজিটিং কার্ড পাসবুক লগায়তকো উচ্চ স্তরীয় প্রবৃত্তিবাট ছপাই কার্য গরিনুকা সাথে সবই প্রকারকা ছাপ পনি বনাইন্ছ।
3: নিউ জনপ্রেমী ছাপাখানা বেশি শহর নগরপালিকা 8 নারায়ণস্থান চোক লমজুং সম্পর্ক ফোন

0: বাবু এ বাবু ঝটে উঠা তো ছিটো উঠ না আপনি বিহি বিষে জস্তো ছ বুহারী কো লাগি গহনা কিনে জানু পরি না উঠ তো ছিটো
1: হো
2: হো তো এ আমা বরু কা জানি ভন্নু তো
0: পহিলা মুখ ধুনে অনি এই আমরাই বেশি শহর কো ভিন্সু স্থান চোক মা ছ নি জয়লক্ষ্মী সুনচাঁদী পসল জানে সুনচাঁদী র হীরাকা ভনে জস্তে গহনা পাইনে ঠাউ ভনেকই জয়লক্ষ্মী সুনচাঁদী পসল হো তো
2: 2045 সাল দেখি নিরন্তর তপাইকৈ সেবামা সমর্পিত জয়লক্ষ্মী সুনচাঁদী।